0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
2: মেৰে প্যারে দেশবাসীও, জব হমারে দৃঢ় সংকল্প কে সাথ

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর আজি আহার মাহর দুদিন, 2026 খ্রিস্টাব্দর আজি জুন মাহর 17 দিন। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ তৃতীয়া তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:34:42 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:12:26।

0: যোগিময় যুগে যুগে পিন্ধু মাথুঁ উপযোগী নব নব যুগ বস্ত্র মহাকালে নাচে যি সৃষ্টি স্থিতি প্রলয়ৰ মধু মৃদু শান্ত প্রশান্ত উৎকট তাণ্ডব ভঙ্গ সেই কাল বাজনার প্রধান ময়ে ওজা পরিতাল ব্রহ্মতাল রুদ্রতাল তাল রূপগঞ্জ দ্রুত বিলম্বিত লয়ে মারণ উচ্ছাতন মন্ত্র পুকারি ময়ে বাই যাও বিশ্ব মৃদঙ্গ আবর্তন বিবর্তন সংবর্তন পরিবর্তনর ময়ে দ্রুতগামী কালরথ চক্র পেশিত নিষ্পেষিত করি আগবাড়ি যাও আলোকর বাতে বাতে সুসংযত গতির অবক্র নব নব প্রপঞ্চর সনাতন ইচ্ছাময় শুভেচ্ছার পোহরের জগৎ জ্বলাও হুতাসন রূপে ময় পুরনি খান্ডব দহি নব নব সৃষ্টির পাতনি পেলাও ফুলটু কুমলিয়া শিলটু কঠোর মোর তপ্ত হৃদযন্ত্র রূপান্তরে হে মাথু জগৎ ধুনিয়া করে এ মোর গায়ত্রী মন্ত্র চির উদাসীন ময় সংসারর ঘরে ঘরে থাকু হই সকলতে মত্ত কালর মন্ত্র শুনি নিমিষতে ভাঙি ফালি মোহ মায়া বিহ হুহুঙ্কারে নাচু ময় উলঙ্গ উন্মত্ত আগ্নেয়গিরি ফুটি জ্বলন্ত জ্বালাময় অগ্নিবৃষ্টি রূপে পর জগতর রজার কারে মুড়ে ভিকহুরু ঘর পরে লেলিহান জুই জলে মোরে অগ্নি নৃত্য অর্ভুত নিযুত প্রাণী জহি জহি যায় গসকর অখণ্ড যাত্রা হোর শাশ্বত অগ্নি প্রদীপ মূর্তিমান চিরকল্যাণ মোর তাপ উমরেই জীবনের হাঁহিটি ফুলাও পোহরর বাদ দেখুয়াও নবসৃষ্টির বাবে পুরনিক দেই পুরি যাও অতীতক আঁতরাই ভবিষ্যৎ গ্রহ ময়ে মহাশক্তিমান অনাদি অনন্ত ব্যাপী ময়ে মাত্র আসু চিরবর্তমান চিরবর্তমান
1: সুন্দরর চিরসাধক রূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাদেৱক আজি উপজা দিনত আমি শ্ৰদ্ধাৰে সুঁৱৰিছোঁ।

ডাবলছ খিতাপ অর্জন করা লিয়েণ্ডাৰ পেজে আটবারকৈ পুরুষের ডাবলছ আর দহবারকৈ মিক্সড ডাবলছ খিতানত গ্রেণ্ড শ্লেম খিতাপ অর্জন কৰিবলৈ সক্ষম হৈছিল। 1996 চনত আটলান্টা অলিম্পিক গেমছত পুরুষের সিঙ্গলছত ব্রঞ্জৰ পদক অর্জন কৰি লিয়েণ্ডাৰ পেজ পৰিগণিত হৈছিল অলিম্পিকৰ ইতিহাসত টেনিছত পদক অর্জন কৰা এছিয়াৰ প্ৰথম।

0: আরবিআইয়ে কয়
1: জানি রক সতর্ক হৈ রক
0: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়,
0: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি?
2: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
0: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
2: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকলো বয়সৰ লোকৰ বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
0: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
2: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
3: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
4: আকাশত মেঘে গাজে, চহৰত লাগে ভয়, বাৰিষাৰ বানত বাটপথ নদী যেন হয়।
5: ঘৰত পানী সোমালে সুইচ কৰিব বন্ধ, বিদ্যুতৰ কামত কেতিয়াও নকৰিব দণ্ড।
4: নলাত যাবৰ প্লাষ্টিক নেপেলাব ভাই, ভাবি চিন্তি ফুটপাথত খোজ দিব মেন হল চাই।
5: হঠাৎ বাঢ়িলে পানী ওখ ঠাইলৈ যাব, বেছি পানীত গাড়ী চলে বিপদ মাতি নলব।
4: মাত্ৰ 6 ইঞ্চি পানীতো মানুহ উটি যায়, বাঢ়নী পানী দেখিলে ঘূৰি অহাটোৱে উপায়।
5: বিজুলী খুঁটাৰ পৰা দূৰতে থাকিব, হাতত এডাল লাঠি লৈহে পানীত নামিব।
4: নিজে সজাগ হৈ থাকিলেহে বাচিব আমাৰ প্ৰাণ, নগৰীয়া বানৰ পৰা হওক সদায় সাৱধান।
6: অসম ৰাজ্যিক দুৰ্যোগ ব্যৱস্থাপনা কৰ্তৃপক্ষ চমুকৈ ASDMAৰ দ্বাৰা জনহিতাৰ্থে প্ৰচাৰিত।
7: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। খন্তেক পাছতে আঞ্চলিক বাতৰি। 8 বজাত সমাচাৰ প্ৰভাত আৰু 8:15 মৰ্ণিং নিউজ শুনিবলৈ পাব।
8: এয়া আকাশবাণী গুৱাহাটী ডিব্ৰুগড়। পুৱাৰ বাতৰি কৈছো সমুজ্জ্বল ভৰদ্বাজে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের কঠোর পদক্ষেপর ফলত রাজ্যত গড় শিকারের ঘটনা ক্রমাৎ শূন্যলৈ হ্রাস পাইছে। বন বিভাগের তথ্য অনুসরি 2021-2026 চোরাং শিকারীর হাতত মাত্র 7টা গড়ে প্রাণ হেরুয়াইছে। ইয়ার ভিতর কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত 2021-2022 2023-1 আর 2024-2 দুটা গড় চোরাং শিকারীয়ে হত্যা করার বিপরীতে 2023-2023 মানস আর ওরাঙত এটাকৈ গড় চোরাং শিকারীয়ে হত্যা করে। ইপিনে বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রে মানস রাষ্ট্রীয় উদ্যানে নতুন নিদর্শন দাঙি ধরেছে। বিগত 3টা বছর উদ্যানখন গড় আর বাঘ শিকারের এটাও ঘটনা সংঘটিত হওয়া নাই বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কালি সামাজিক মাধ্যমযোগে প্রকাশ করে। মুখ্যমন্ত্রীগুলি কয় যে বহু বছর ধরে বনাঞ্চল চোরাং শিকারিয়ে ভাবুকির সৃষ্টি করে আসছিল, যদিও বন বিভাগের বিষয়া কর্মীর অক্লান্ত নিষ্ঠা, সাহস আর নিরবচ্ছিন্ন সুরক্ষা ব্যবস্থার ফলস্বরূপে মানসত সম্প্রতি চোরাং শিকার প্রতিরোধত অভূতপূর্ব সফলতা লাভ করবছে। তেও কয় যে বর্তমানে মানস রাষ্ট্রীয় উদ্যানত প্রতিমাহে প্রায় 38,000 কিলোমিটার এলাকাত নিয়মিয়াকৈ টহল দিয়া হয়। কঠোর প্রচেষ্টা, আধুনিক পহরাদারী ব্যবস্থা আর সজাগ জনসাধারণের সহযোগিতায় মানসক বন্যপ্রাণী সংরক্ষণের অনন্য সফলতার কাহিনীত পরিণত করেছে বলে উল্লেখ করে। অসম বিধানসভার কার্য উপদেষ্টা সমিতির বৈঠকত কালি 6-31 জুলাইলৈ চলিবলগীয়া 26-দিনীয়া বাজেট অধিবেশনের বিতং কার্যসূচীত অনুমোদন জানানো হয়। সেই অনুসরি বিধানসভার আসন্ন অধিবেশনের সময়সাত মুঠ 21 দিন বৈঠক অনুষ্ঠিত হব। 10 জুলাইত বিত্তমন্ত্রী বাজেট উত্থাপন করব। অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের সভাপতিত্বত অনুষ্ঠিত কালির বৈঠকত মন্ত্রী কেশব মহন্ত, বিধায়ক চন্দ্রমোহন পাটোয়ারী, জাকির হুসেইন সিকদার, শেরমান আলী আহমেদ, মজিবুর রহমান আর ডক্টর জয়প্রকাশ দাস উপস্থিত থাকে। সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযুষ হাজরিকায় ভার্চুয়াল ব্যবস্থার বৈঠকত ভাগ লয়। ধেমাজি জেলার অভিভাবক মন্ত্রী অতুল বরায় কালি জেলা আয়ুক্তর কার্যালয়ত এখন বান প্রস্তুতিমূলক বৈঠকত অংশগ্রহণ করে সম্ভাব্য বান পরিস্থিতির মোকাবিলার বিভাগীয় বিষয়াসকলক সাজু থাকবলে নির্দেশ দিয়ে। ধেমাজির জেলা আয়ুক্ত রাহুল জাবির সুরেশের দ্বারা আয়োজিত এই বৈঠকত মন্ত্রীগুলিয়ে বানর সময় বন্যার্তসকলের আশ্রয় শিবির, চিকিৎসা সেবা, ঔষধ, খাদ্য সামগ্রী আর বিশুদ্ধ খাওয়াপানির উপলব্ধতা সংক্রান্তীয় প্রস্তুতির বুঝ লয় আর সকল ধরনের সহায় সহযোগিতা আগবহাবলে সংশ্লিষ্ট বিষয়াসকলক নির্দেশ দিয়ে। তেওঁ লগতে জলসম্পদ বিভাগৰ বিষয়ার সৈতে নৈ কাষরিয়া অঞ্চলের মথাউরির স্থিতির বিষয়েও বিতংভাবে আলোচনা করে আর যাবতীয় দিহা পরামর্শ আগবায়। সাংবাদিকর আগত মন্ত্রীগুলিয়ে এইদরে কয়।
9: ধেমাজিত প্রত্যেক বছরে বানপানী হয় আর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। বারিষা যিকোনো মুহূর্ততে বানপানী হব পারে রাজ্যখনের অন্যান্য ঠাইর লগতে ধেমাজি। তার প্রস্তুতি সম্পর্কে প্রস্তুতি কেনেকুৱা চলাই থৈছে আমি গম ললো আর প্রয়োজনীয় নির্দেশনাখিনি আমি দিল।
8: অসম সাহিত্য সভা আর শ্রীমন্ত শঙ্করদেব সংঘর যুটীয়া উদ্যোগত ধেমাজি জেলার গোগামুখত দিনজোড়া কার্যসূচীর অহা 20 জুনত কলাগুরু বিষ্ণুৰাভা দিবস অনুষ্ঠিত হব। এই অনুষ্ঠানতে বিশিষ্ট লোকশিল্পী তরাবতী মিলি বড়িলৈ 2026 বর্ষর কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা বঁটা প্রদান করা হব। অনুষ্ঠানত অসম সাহিত্য সভাৰ

0: খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি সেই নাটকের গীতের
1: মধ্যে যৌবন বন
0: জুড়ি হয়, কি সুন্দর
1: যৌবন বন বন জুড়ি
2: বন জুড়ি
1: ইমান মানে একটা ইমেজারি বিলাক
0: হয়
2: বন বসন্ত মন জুড়ি
1: চিত্রকল্প বিলাক মানে ইমান ইমান সাংঘাতিক
2: সাংঘাতিক
1: সাংঘাতিক একে সাংঘাতিক আর সাংগীতিক
2: আচরিত কথা ন কেন সুর বিলাক বা উলাই আসিল
1: হয় হয় এই রূপালীম নাটকখনৰ কথা সেইটো মেটাৰলিংকৰ মুন্না ভান্না বুলি বিদেশী নাটক এখনৰ চাট এই নাটকখন লিখা বুলি দুই একে ক'ব খোজে কিন্তু তেওঁৰ ৰচনাবলীত যি সম্পাদক মণ্ডলীয়ে যি লিখিছে তাত তাৰ পৰা অনুমান কৰিব পাৰি যে হয়তো চাহ পোহৰ ক'ৰবাত থাকিব পাৰে।

এই দেশ বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে, আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

জবর জ্ঞাতি উদ্ধারিতে লাগি কৃষ্ণ রমা দেখ গুরু উড়াও করিলা মুধ্য সাগরত পাখি এই বত্রিশ যোজন সাগরর তেত্রিশ যোজন পানী মুধ্য সাগরত গুরু বৈনাতানন্দন গুরু পক্ষী মহাবল পাখা আহিছিলা হাতু এই বর বর মুচ্ছ হব ঠুতে ধরি খায় এই

এজনা কিন্তু লাপেন বংখুরিটা অখুঙারিদিং আপ্রাণ দাম দলাং পশি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা পাতমি সোশিয়াল মিডিয়া আজক পেন পাচে তাকলো চিফ মিনিষ্টার কানিং যে পেনাঙানিং কান পেন আসাম নাম্পি আলং অখুং আতুম শিখ লামথের পিপন বমল সেটা নাম্পি আসং যা সাইকি আতুম চিংটন পনপি পেন কেতন কেলাং কেরাই কম পেন আজক মানা সানাম্পি আলং ননামাত অখুং কেখাং আহিন নিংকারং মিমিয়া কিচুন লং পনলু আলাংলি ডক্টর শর্মা কানিং যে ননামাত মানাস নেশনেল আনাম্পি আলং আচিক্লুজন তিন কিলোমিটার থংকেরা নেরকেপ আজাক কেডিং আনাম্পি আংকাং আলং কাইকিটা পেট্রোলিং ডোভের টিটি কাবর ই আকিমিয়া সাই পেন কেতন কেলাং লাপেন কাচেরক টক আরাত আতুম কাচেরা পেন সি মানাস আলং কেদো মারাত মারিং আপি আতুম ফান কেরাই কম্পন আহিন চুন পনলু স্টেট আলং প্রাবজেন পেন আফি কেদো আখে আলং কেপার রুপন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মাতে ওবিসি আখে আতুম ফান ফাইলাখা পেদো পনপো আসাম ওবিসি কমিশন পেনসিলাসু ফাইলাখা পেডোপো কমিশন আসাই হেম লং কাপে দোপন কাচিতং দোপন টে তাপি সোশ্যাল জাস্টিস লাপেন এম্পাওয়ারমেন্ট লাপেন মাইনরিটি ওয়েলফেয়ার লাপেন কাচিং থু রাহিন আর পুকিদ মিনিস্টার অশ্বিনী রয় সরকার সি লাসোয়ালাম থে পাচে তাক বন্ধ ওবিসি লাপেন এম ওবিসি আংকাং আর লুকে দো আখে আতম ফান কাং থুর পন আফান কাং সো বাংসো ফাইলাখা কে কেনাং সরপু নিংজে চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি মঙ্গলদুই লাপেন তেজপুর আলং পাইপ পেন কেদাম পুথিমি আগেস প্রজেক্ট লাপেন উহানি পথার লাপেন গরুইমারি আলং হিনি সি এন জি প্রজেক্ট ভার্চুয়াল আসাই পেন ইংপু পন্টাংলো রাধা তোমা ফান কেরাই কম পেট লাপেন কেকলার ডাক জাংথুকে বিপন আফান শিলাস কেং কাম ডেংলো আসাম গ্যাস কোম্পানি লিমিটেড লাপেন অয়েল ইন্ডিয়া লিমিটেড চেলাংসি কিসেং পন নর্থ ইস্ট গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শিলমাংসু গ্যাস কে বিপন আক্রং সেলাম পনলো স্টেট গ্যাস আসাইখি স্টেট গভর্নমেন্ট আসাইখি লাপেন পেনশনার আতুম আপ্রাং পেন কেলং বং ফারুং বং ফান ফকেব্রানের কেপ ডেইলি এলোয়েন্সেস আলার ননকি ফারুং বং ফান ট্রকেপ আনলং পনপো জাখং আচিকলু আনং নাম পেন সে সাইকি আতুম লাসু আলি লংজি লাসু আপুটাক স্টেট দিহিন হাম ফাং পেন পাতুমি ডি এ কে বাদ আপুটাক কেনাং সদ আহুকুম পাচাতাক পনল রূপকুয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা পিনি ইংডেং ফারুই সিরাইং কই রাপলি আমহাং কে ঠেক আর নিল আকেলার সি পীর্থে আফান কেপা মি পনপু কানিংজি আপ্রাংসি আসমিস ফিলিম লামারজান জয়মতী কাসেলাম্বাং ফু লাপেন লুন কান হিরজির কেতক বাংফু আলাংলি আগরওয়ালা চিফ মিনিষ্টার ডক্টর শর্মা আলাংলি আমহাং কেঠেক আর্নি আফান মান পেং পাজির সি চিকিমু পনলু জাস্টিস শর্মিলা ভুইয়ান ফার্স্ট ট্রেক কোর্ট আলং জুবিন গার্গ আরং গাছিবই আকয় আপুথাক হাকি কেপি পঞ্জি আফান কোর্ট আহিন পেন বাংপ্লি এফআইআর কেপি পন বাংফু বিপুল ফুকন জিতু ফুকন বিকাশ শইকীয়া লাপেন যাদব শইকীয়া আফান কেরাং পন আলু পাচাতাক পনলু পিনি আইসিসি সোয়ার্লো টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কাপাথু কাচিপাতে গ্রুপ ই মিঠাঙা দুন্থু কাপাথু আলং ইন্ডিয়া নেদারল্যান্ড পেন পাথু পো ইন্ডিয়ান আপরাটেং আর্নিকাংসাম পোরফাই ট্রক্সি পেন সিবাংসু কাপাথু পাংচেং পো টিম ইন্ডিয়া আতুম গ্রুপ পেন আপ্রাং সি কাপাথু আলং পাকিস্তান সোয়ার্লো আসং আফান পেরেম সি পাংচেংলো ইন্ডিয়া আফগানিস্তান পিনসমার ক্রিকেট কাপাথু আলং পিনি আদুন্থু কাপাথু চেন্নাই আলং সি পাথু পো ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাচিপাতি আলং পাতুভি আজুন নিউ জার্সি স্টেডিয়াম আলং কাপে দোপন আই গ্রুপ ইসি কাপাথু আলং ফ্রান্স সেনেগল আফান কেথম ইসিয়া গোল পেন পেরেমলু পিনি ইন্ডিয়ান আপর আতেং আজু পরফাই কেপ্রামিনি থংকে পাহত পর্তুগেল ডি আর কঙ্গু পেন লাপেন আজু পরফাই ইসলামিনি থংকে পাহত ইংল্যান্ড লাপেন ক্রোয়েশিয়া আংবং আফ্রাংসি কাপাথু পেদোপন পো বিয়ার্টা পানসি কাংথনিকলো

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তি টিমুপি কাদুকভে ফান্ডা কার্ডং পাজুর সি কার্বিং ডেং পথ দাং পন্থুল পিনি কেবু সিক নি ফাই ক্রি ট্রক্সি থেলাঙার নি কার্বিং ডেং গিবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু ক্লিরা ক্রি ইসিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক্সি রাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হেনল আদন্ত আং দেং দাম দিয়াপ্রাং পিনি আসারলামথে আর জি এক সেনাং পিনি আসারলামথে কাংক্রুং কারচি সি কিচু আরন আতেং পেন কে ক্লেম বফানসি কি পুদাম লামথে কেমান ইলিতুম সক সাং সেতামি ইংক্রুং ক্রি পেন ইংরাবরি পেন চুনু লাগজি আনতামি চেরেব রাকপ হিজি উন এলো লাসন ইংক্রুং ক্রি ইংরাবরি আসাং কে আন কিচু সেতা এপক সুদেত তাহাই লাসন সি লাম তামে বিচার পাঠি পামে সি আদায় রেং সেতা এনাং জি পুয়া ফানসি কি পুদামালামথে পিনিয়া সারলামথে লাপান হেনলো লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ঠেলাঙানিয়া পৎসি লু নং দেং আলং আং দেং চারিবা আং নিং গেহাং আলুঞ্জির আলং পেন আসনসন আলুঞ্জির আর জি এক্সেনাং পিনি আং দেং চারি বাং নিং গেহাং আলুঞ্জির পেন আপ্রাংসি আলুঞ্জির আর জি এক্সেনাং কিলুঞ্জি দানিয়েল ইংটি আলুনালামথে সামি নাংফান তোতাংটি দানিয়েল ইংটি কিলুন আলুঞ্জির আর জি এক্সেনাং

লাপানাপর ডানিয়ালিংটি কিলোনালঞ্জির আর্জলং তাংল লাকি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডিং কেবাং মিডিয়াম ভেপেন মিটার ফারু প্লিরা ক্রেসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সরাঙ্গরা সির ক্যাব লাপেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল

নাংলিতুম কার্বিং দেন কার্জলংবাম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বেন পুডত আদুন্থু আং দেন জারি বাং লিং খিহাং আলুঞ্জি লালং পেন লুঞ্জি রাজুয়েক সানাং কেলুঞ্জি ভূপেন হানসি আনুলালাম থি ওয়াংজি পুসিনাং তোতাংতি ভূপেন হানসি কেলুনা লুঞ্জি আর্জুয়েক সানাং

নাংলিতুম আংদিং চারি বাংলিং কে হাঙালুঞ্জির কাজিরং বমলাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন পুথা দাদুন্থু আংদিং চারি বাংলিং কে হাঙালুঞ্জির আর্জুজে প্রাং এসন কেনাং সাদ বীরতা আর্জে সেনাং বুরেঙ্গ বীরতা ভারত সঞ্চার নিগম লিমিটেড আলং আকিলে কেদু ফারুইসি জুনিয়র টেলিকম অফিসার আংহয় আফান কাচুনিং রিয়ালু হাংপন টাংলো নংনাম জেকলো ইজন সেকা সুরি ক্রেট্রগ্রা ফারু প্লিবেন সেকা সুরি প্লিকেব্রা ফারু ফো আনাগলকত কাপ্রে কাপ্রে বনাস্তা দুজি বাংফুয়াতুম টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশন রেডিও ইঞ্জিনিয়ারিং লাপেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইসিমা ইসি আলং বিই কালিতে বিটেক ডিগ্রি দোনাংজি কালিতে ইলেকট্রনিক্স মাতে কম্পিউটার সায়েন্স আলং এমএসসি ডিগ্রি দোনাংজি বাংফুয়াটা নিংকান ক্রিনের ক্যাপ এন থং ক্যাপ আং বংশী রচনাংজি আং তনালাম থেলা পেন কাচুনিং রিয়াফান bsnl.com.in আ ওয়েবসাইট লাং একটামি কাচুনিং রিয়াফান কে জুত আনি কে জাখং নি ফাইট প্লি হেনল স্টাফ সিলেকশন কমিশন ইন্ডিয়া গভর্নমেন্ট কাপ্রে কাপ্রে হামফাং আ লং কাপা প্লেং পঞ্জি ফাই ফারুক্রেহিনী রা ফারুহিনী রা ফকেব্রা ট্রক গ্রুপ বি লাপেন গ্রুপ সি আংহয় কাপা প্লেং পনা ফান কম্বাইন গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন মাতে আসাতলাং সুরিহিনী রেঙ্কয়রা ট্রক চপা পনলো জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আংহয় আফান বাংফু ম্যাথমেটিক্স সাবজেক্ট আলং হায়ার সেকেন্ডারি আংদেং আলং আবিনাই তা ফারুয়ং বং ফান ট্রক কে পানম্বর কে লং পেন কি উন পেন আপারা গ্রেজুয়েট নাংজি কালিতে স্ট্যাটিস্টিক্স আ সাবজেক্ট আলং গ্রেজুয়েট আংদেং কি উন নাংজি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু আংহয় আফান বাংফুয়াতুম স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স ডেমোগ্রাফি পপুলেশন স্টাডিজ অপারেশন রিসার্চ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি কম্পিউটার এপ্লিকেশন ডাটা সায়েন্স কালিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলং ডিগ্রি দোনাংজি আং তনালাম থেলা পেন কাচুনিংরি আফান ওয়েবসাইট ssc.nic.in আলং লাং এক তামি কাচুনিংরি আফান ওসিক নিফাই ইংকয় রাহিনী হেনলো কি জুৎসি আনিল বরেঙা বিরটা পানসি কাং তনিকল পুথা আদুন্থু আংদেংচারি বাংলিং কেহাং লুঞ্জির পেন লুঞ্জির আর্জেক সেনাং কিলুঞ্জি পকিলা লেকথেপি লাপেন মানিক টিসু কিলুনা লুঞ্জে থাক আলুনালাম থে নাংনিং দুমা নাং

নাংলিতুম আং ডিং চারি বাং ডিং কেহাং লঞ্জির কার্জন গম লাগি আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফক কিলো হার্স পেন ফারু টক্সি লাইন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হেনল আদুন্ধু আং ডেং চারি বাং ডিং কেহাং লঞ্জির অর্জু জেপ্রাং পেনাপ কার্বিং ডেং এলং কপি পিসি কে রত কেপার জুপনিক জিমা চেথানিক সেনা পেনাপ কে ওসিক নে ফাই ক্রিনের কেব থেমানানি কার্বিং ডেং এলং আপ্রাং সি বীরটার জুগলং পো আদুন্ধু সারলামথে লপেন লুনাং ডেং এলং থেমানানি আপসি লুনাং ডেং এলং লুনবারি মাং ডেং পেন মনসিং লেখে কাবান রং ফারপি লপেন চামা রং পিপি কিলুন সনসন আলুঞ্জি রজিংলং পো পেনাপ কাবান রং ফারপি কিলুন লুনবারি মাং ডেং পেন কাপাচাতাক পঞ্চিং আলুঞ্জির আর্জিংলং পো লপেন কে লামকান কার্বি আলামেদ আফান ইসি কেনাং সত বংশ পুথাক কাচিং ওয়াই আংডেং পেডোবন পো বংশ কাচিং ওয়াই আংডেং লাকি ডানিয়েল ইংটি লাপেন গৌতম ইংটি সি কাচিং ওয়াই লং চিতং দুঞ্জি তটাংটি আংডেং চারি বাংডিং কে হাঙা লঞ্জি রালং পেন পুথা দা দুন্থা লঞ্জি রাজ্যিক সেনাং কিলুঞ্জি জিতেন তেরাং আলু নালাম থে সিন্তু আমানিম আসন তথাংটি আর্যিক সেনাং

0: অম্বুবাসী মহাযোগত অংশগ্রহণ করেছিল। আর 2025 সনত আমি দেখিছো যে 770,977 জন ইয়াত ভক্ত অংশগ্রহণ করেছিল ভারতের ভিতর আর ভারতের বাহিরের পর যে ফরেন টুরিস্ট বলে কোম 42 জনে ইয়াত অংশগ্রহণ করেছিল আর সর্বমুঠ ইয়াত 772,019 জন ভক্ত অংশগ্রহণ করেছিল। যে মানে ভাবো যে গোটেই আমার নর্থ ইস্টৰ ভিতরতে নহয় ভারতবর্ষের ভিতরতে এক আধ্যাত্মিক পরিবেশ ই রচনা করেছে। আর আমি আমার দায়িত্ব হয়েছে যে এই অনুষ্ঠানটি যখন ভক্ত ইয়ালে আহিব সেই ভক্ত সকলে যাতে একটা সুন্দর পরিবেশ পায়, আরামদায়ক একটা খুব সংগঠিত পরিবেশ নিশ্চিত করা আমার সকলের লক্ষ্য।
1: সংগমেলত রাজ্যের গৃহ রাজনৈতিক তথা পর্যটন বিভাগের আয়ুক্ত সচিব দিগন্ত বরাই অম্বুবাসী মেলার সময় ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ হিসাবে প্রশাসনে মেলার সময় নির্ধারণ করে দিয়া বলে জানিবলে দিয়ে। এই অনুসরি পুয়া 5 বজার সন্ধ্যা 6 বজালেকে ভক্ত বা সাধারণ লোক কামাখ্যা মন্দিরলে যাব পাৰিব। মেলার সময় স্যান্ডেল জোতা পরিধান করে কোনো লোককে মন্দিরলে না যাবলে আহ্বান জানায়। মেলার বাবে অহা ভক্তসকলের বাবে মন্দির পরিচালনা সমিতিয়ে জোতা স্যান্ডেল রখার ব্যবস্থা করব বলে জানিবলে দিয়ে। ইপিনে যান বাহন শাখার উপ আরক্ষী আয়ুক্ত জয়ন্ত সারথী বরায় সংবাদ মেলত কয় যে মেলার সময়ত নার্সারি পয়েন্টের মন্দিরলেকে সকল যান বাহনের চলাচল নিষিদ্ধ থাকিব। এম্বুলেন্স, পানির গাড়ি, গুয়াহাটী পৌর নিগমের বাহনকে ধরে জরুরীকালীন সেবার বাহনহে এই পথছোয়ায় চলাচল করব পাৰিব। পান্ডু বন্দরের নাহরবাড়ি পথে প্রশাসনে ব্যবস্থা করা ফেরি গাড়ি চলাচল করব পাৰিব বলে তেও জানিবলে দিয়ে। আনহাতে উত্তর পূব সীমান্ত রেলওয়ে অম্বুবাসী মেলার সময়সোয়া তীর্থযাত্রীর ভিড় বহুগুণে বৃদ্ধি পড়ার প্রতি লক্ষ্য রাখি বিশেষ রেলের চলাচল, অহর্নিশে টিকট বিক্রির সুবিধা, অতিরিক্ত সুরক্ষা কর্মী নিয়োগ, হেল্প ডেস্ক আর অনুসন্ধান কেন্দ্র স্থাপন তথা তীর্থযাত্রীর খাদ্যর পেকেট আর খাওয়াপানির বিতরণ আদির অন্তর্ভুক্তিরে বিভিন্ন যাত্রীকেন্দ্রিক ব্যবস্থা গ্রহণ করেছে। তীর্থযাত্রীর ভিড়ের প্রতি লক্ষ্য রাখি এইবেলি অম্বুবাসীর প্রাক্ষণত উত্তর পূব সীমান্ত রেলের প্রায় 50টা সাধারণ, দ্বিতীয় শ্রেণীর ডবাসহ 3খন বিশেষ অসংরক্ষিত রেল চলাচলের ব্যবস্থা করেছে। শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। রূপান্তরহে জগৎ ধুনিয়া করে বলে ভবিষ্যৎমুখী সমাজ নির্মাণের পণ লওয়া সুন্দর পূজারী রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার আজি 124 সংখ্যক উপজা দিন। প্রথম অসমীয়া চলচ্চিত্র জয়মতীর নির্মাতা, গীত নাট কবিতাকে ধরে সাহিত্যর মেটমরা সম্ভারে অসমীয়া সাহিত্যর ভাল চহকী করে যাওয়া রূপকর সব্যসাচী শিল্পী আছিল। 1903 সনের এই দিনটিতে ডিব্রুগড় তামুলবাড়ী চাহ বাগিচার শিল্পীগীর জন্ম হয়েছিল। গীত মত সাহিত্য সাধনার দেশের স্বাধীনতা সংগ্রামত সক্রিয় ভূমিকা লওয়া শিল্পীগীর সৃষ্টিসমূহে সমাজের সকল স্তর লোকক আগবাড়ি যার প্রেরণা দিছিল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সুন্দর সাধক রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার উপজা দিন শ্রদ্ধায় স্মরণ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজি নিশা 10:30 বজাত পর্তুগালে কঙ্গোর বিরুদ্ধে হবলগিয়া খেলের অভিযান আরম্ভ করব। একদরে নিশা 1:30 বজাত ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ায় নিজের প্রথম খেলত অংশ লব। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিসমূহ পুনৰ এবাৰ। ৰাজ্যত সমাগত নীট পৰীক্ষা স্বচ্ছ আৰু নিকাভাৱে অনুষ্ঠিত কৰিবলৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বিষয়াসকলৰ প্ৰতি বিশেষ নিৰ্দেশনা। সমাগত অম্বুবাসী মেলাৰ বাবে ল'বলগীয়া ব্যৱস্থা সন্দৰ্ভত ৰাজ্যৰ পৰ্যটন মন্ত্ৰী অজন্তা নেওগৰ সংবাদমেল আৰু ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত কংগোৰ বিৰুদ্ধে হবলগীয়া খেলেৰে পৰ্তুগালৰ অভিযান আৰম্ভ। এতিয়াৰ বাতৰি ইমানেই, পৰৱৰ্তী বাতৰি শুনিবলৈ পাব সন্ধিয়া 6 বজাত। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰ, 729 কিলোহাৰ্জ আৰু FM বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জত, লগতে নিউজৰ নিয়াৰ মোবাইল এপযোগে। আমাৰ এতিয়াৰ অনুষ্ঠানসমূহৰ সৈতে বিভিন্ন দায়িত্বত আছে ডিউটিৰমত শীৰ্ষা ফুকন, নিয়ন্ত্ৰণ কক্ষত অপূৰ্ব কৃষ্ণ বুঢ়াগোহাঁই, আতিকুৰ ৰহমান আৰু আয়ুষ্মান জেয়সী, ট্ৰান্সমিটাৰত ধ্ৰুৱজ্যোতি বৰ্মন আৰু মৃগাংক কৃষ্ণাত্ৰেয়া, FM ট্ৰান্সমিটাৰত নিখিল শৰ্মা, ডিডিৰমৰ সহায়কাৰী ভৱেন শৰ্মা আৰু ষ্টুডিঅ'ত আছো মই পুলকিতা বৰুৱা। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। আমাৰ পাছৰ অনুষ্ঠানৰ ঘোষণা এতিয়াই শুনিবলৈ পাব।
2: সময় শ্রোতাকে নমস্কার জানাই আরম্ভ করছো আজির গয়া মহিলার অনুষ্ঠান। আজির অনুষ্ঠানত শুনবলে পাব সিপাঝর অঞ্চলের ঘোড়াবন্ধা সাতঘরিয়ার মহিলা সকলে পরিবেশন করা নাম। প্রথমে আগবাইছো কাঞ্চন সহরিয়া আর সঙ্গী সকলে পরিবেশন করা এটি।

0: ছাত্রত তোমার মূল উমৈ হতিয়া ছাত্রত নে কেবল তোমার ছাত্রত
1: কেবল মূর ছাত্রত নহয় কেবল আপনার ছাত্রত
0: নো নো নো হোনা হোনা কারণ তুমি এখন কালজয়ী কিতাব লিখিব লাগে রাইট ছাত্র কারণে থাকে পৃথিবীর সকলোয়ে ছাত্র থাকে গতি কিতাব লিখাটো তোমার ছাত্রটো বেশিকে জড়িত হয়ে আছে
1: ঠিকই কইছে
0: যাতে তোমার নাম নাম হয় যাতে তুমি পুরস্কার পোৱা একাডেমি অ্যাওয়ার্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড
1: বেছিলে গ'ল নেকি
0: নাই নাই নাই অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড
1: ঠিক আছে ঠিক আছে বৰ মানি ললো মোৰ স্বার্থ জড়িত হৈ আছে কাৰণ এই সময়ত আপুনি সুস্থ নহয় আৰু আপোনাৰ লগত মই এতিয়া এই বিষয়ে কোনো তৰ্ক কৰিব খোজো
0: শুনা মালবীৰতা তুমি কৈছা মোৰ নিচা হৈছে আৰে মদটো মানুহে নিচা হবলৈকে খায় শুনা শুনা শুনা মই চিধা কথা দেই লোক ঢাক কৰিবলৈ একো নাই আৰু জানাই মই মদাহী মানুহ হা সেইকাৰণে তুমি মোৰ বিষয়ে ইমানবোৰ কথা জানিব বিচাৰিছা হয়নে নহয় কোৱা চোৱা চিৰিয়াখানত বন্দী কৰি থোৱা পশু পক্ষীবোৰ চাই বৰ ভাল লাগে নহয় জানো হে এৰা মিছ ব্ৰেইন এণ্ড বিউটি মই কোৱা কথাটোৰ ভুল নেকি
1: হয়
0: হব নোৱাৰে নোৱাৰে কাৰণ মই সঁচা কথা কৈছো নহয় পগলা ফাটেকলৈ গৈ পগলা ফাটেকৰ মানুহবোৰৰ হাওভাও চাবলৈ বৰ ভাল লাগে নহয়নে আৰু আজি এটা মদাহী মানুহক তুমি কি কৰিবলৈ আহিছা ষ্টাডি কৰিবলৈ আহিছা আৰু ষ্টাডি কৰিবলৈ আহি মদাহীৰ মাতলামি দেখি বৰ ৰং পাইছা ভেৰি হেপি ইউ আৰ গেটিং স্যাডিষ্টিক প্লেজাৰ ৰাইট তুমি তুমি
1: আপুনি মোক ভুল বুজিছে
0: তোমালোক ক্ৰিমিনেল তোমালোক তথাকথিত ইণ্টেলেকচুৱেল ক্ৰিমিনেল
2: ভুগিবই লাগিব
0: ভুগিবই লাগিব ভুগিবই লাগিব

জটিলেশ্বর মুখার্জী আর সুজাতা মুখার্জীর সহশিল্পী সকলের কণ্ঠত সেয়া আছিল অরণ্য বোলছবির গীত। শ্রোতাসকলে চিত্রগীত অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী গুয়াহাটির মহাবাহুযোগে। এবার আগবাড়ি লো বনিয়া ফুলছবির গীত নির্মলা মিশ্র আর সহশিল্পী সকলের কণ্ঠত। গীতর কথা নির্মল প্রভা বরদলৈৰ।

0: চুপকাতে থাকো, ভয় ভয় না করো না করো কাকু, নিজ হাতে রান্ধো খাও রূপাতে থাকো,
1: ভয় লাজ না করো না করো একো, হাতি ঘোড়া সব খাও না খাও কাকু,
0: ভয় লাজ না করো না করো একো, হাতি ঘোড়া সব খাও না খাও কাকু,
1: ভয় ভয়।

0: নিজৰ দুখৰ অলপ ৱেষ্টাৰ্ণ মিউজিক অলপ মিলাই দিছিলে, তেনেকেই তেওঁ গীতবিলাক ৰচনা কৰিছিলে। আৰু তেওঁ বিদেশী সুৰৰ আলম লৈ যেতিয়া লিখিছিলে, তাত তেওঁ মানে সান মানে মানুহৰ সংস্কৃতিটো সলনি হ'ব লাগে, আনক আঁকোৱালি লোৱাৰ তেওঁ প্ৰচেষ্টা কৰিছিলে, আৰু সেইমতেই পিছলৈও যাতে আগবঢ়াই নিয়ে তাৰ কাৰণে তেওঁ মনে প্ৰাণে বিচাৰিছিলে।
1: তাকো থলুৱা সাঁচত ঢালি পেলাই,
0: হয় তাত থলুৱাই ঢালি।
1: সেইকাৰণে হেমংগ বিশ্বাসে লিখিছিলে যে বিহুৰ পেপাৰ সতে গাঁঠি দিলা স্পেনিছ গীটাৰ,
0: হয় হয়
1: এটা কবিতা লিখিছিলে।
2: কবি জ্যোতিপ্ৰসাদ বিশ্বশিল্পী, শিল্পী মই তিনিও কালৰ, অতীতৰ বৰ্তমানৰ অনাগত ভৱিষ্যৰ, আদিতেই যাত্ৰা কৰি অনাদিলে যাওঁ, ধ্বংসৰ মাজেদি মই ৰূপান্তৰেদি ৰূপ পাই নৱতম সৃষ্টিৰ সলিতা জনাওঁ, জনতাৰ হৃদয়ত মোৰ সোণোৱালী দেশ, মই পিন্ধো বিশ্ববেশ, নতুন দৃষ্টিৰে চাওঁ সৃষ্টি অনিমেষ, নানা ভাষা নানা আশা নানা জাতি বর্ণ জিনি, মই শুনো ঋণী ঋণী বিশ্ব জনতার এক অপূর্ব সঙ্গীত, সেই সঙ্গীতর প্রতিধ্বনি তোলো মোর গানে সুরে, সাম্যর সমৃদ্ধির সৌন্দর্যর মহামহত্বর পাতি বলে শান্তির নবলোক এই পৃথিবীত, মোর কল্পনা মেধা বুদ্ধি মণিহারে মুখে করি সংস্কৃতির অপূর্ব আধার, মুখে খলিতা করি জ্বলাও বিশ্ব সাকি বিশ্ব জনতা পূজার, সেই পূজার প্রধান অর্ঘ্য করি মই মুখে দিও উপহার, মুখে করি সুরখ প্রসার বিশ্বজুড়ি জনতার, জয় জয়কার বিশ্বজুড়ি জনতার, জয় জয়কার হোক জয় জয়কার।
3: অভিলেখাগাৰৰ পৰা অনুষ্ঠানটিৰ আজিলৈ ইমানতেই অন্ত পৰিল। অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা আছিল ইন্দ্ৰজিৎ দাসৰ।